0: বুড়িয়াল সুয়েল মা দেখলো মা বাখলেল জলরেছে বুড়িলো কাকুরা কু সামনা মুতি চার আহমদ বাম্বা আহমদ বাম্বা কাকু নাকু সামনা নো আহমদ বাম্বা সুয়েল মা দেখলো মা বাখলেল জলরেছে জিবুরিলো কাকু নাকু সামনা মুতি চার আহমদ বাম্বা জলরে আহমদ বাম্বা
1: জিবুরিলো কাকুনা কু সামনে মুতি চার আহমদ বাম্বা জলরে আহমদ বাম্বা কালি রাখো আবুরিয়াল সুয়েল মা দেখলো মা বাখলেল জলরেছে জিবুরিলো কাকুনা কু সামনে মুতি চার আহমদ বাম্বা

কাপদরদর খামনন কুজিয়া আহমদ বাম্বা খামনন আহমদ বাম্বা সম্ভালাও বে কাপদরদর খামনন কুজিয়া আহমদ বাম্বা খামনন আহমদ বাম্বা সম্ভালাও বে কাপদরদর খামনন কুজিয়া আহমদ বাম্বা বুয়ালা কান মো চি খাম সঙ্গু দিওয়ান তুরবাদি সে